প্রচার কল অতিপড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত আকাশবাণী ভবানী পাটনা সময় বর্তমান সকাল ছটা বাজি পঁয়তাল্লিশ মিনিট হওয়া যাচ্ছে। পরবর্তী কার্যক্রম সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করছে আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। পরপরে সংস্কৃতির সম্বাদ আকাশবাণী দিল্লি।

বলে 14টি জেলা লাগি সতর্ক সূচনা জারি করা যাইছে। ইতার সহায়তে ময়ূরভঞ্জ আর কেন্দুঝর জেলার জবর অতি জবর বর্ষা হওয়া বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। ইতার ঋতু আউ গোটে লঘুচাপ ক্ষেত্র হবার সম্ভাবনা অছে বলে পাণিপাগ বিভাগ তরফ আকলন করা যাইছে। সেটা হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6 বজে তক 623.97 ফুট রয়েছে। এই সময়াতি ড্যামর 16টা গেট খোলা যাইছে। এছিন আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 জুহার।

0: আকাশবাণী ভবানীপাটনা, বর্তমান চলন্ত চ্যাসের কথা।
1: দা নানি মানে ভিন ভিন সময়াতি ম্যাটতি ভিন ভিন প্রকার খত সার ব্যবহার করসন। ম্যাটকে উর্বর করবার লাগি কেন সময়াতি যবক্ষার যান, কেন সময়াতি ফসফরস, কেন সময়াতি গোবর খত আমি দেশু একা। মাছ নু বি খত হি পারসি, আর হেটা আমার চাষ খামথি আমি লগাই পারবা। আজির কার্যক্রম মাধ্যমে আমি জানমা ই মাছ খত বাবদ নে। ফিস ফর্টিলাইজর যাকে আমি মাছ খত কয়েসু, হেটা ম্যাটর উর্বরতাকে বড়াসি আর চাষ কামতি বনেকিনা চাষ হি পারসি। ম্যাট নে যেন যেন পোষক জিনিস দরকার হেসি, হেটা ইনু ম্যাটকে মিলি পারসি। আমি ঠিক হিপাশে যদি ইটাকে ম্যাট নে দমা বইলে আমার গছ ঠিক হিপাশে পড়ি পারবা। ইনে পোটাশিয়াম থিসি, নাইট্রোজেন থিসি আর ফসফরস খুব থিসি। শুন জানমা ই মাছ খতকে আমি কেনতা করি তৈরি করমা। মাছ খতর লাগি পহলা মাছ কণ্টা, তার ছালি আর ম্যাট দরকার হেসি। হেথির লাগি পহলা আমকে বজার নু খত করবার লাগি এন্তা মাছ যেনটা কি খারাপ হইযাইথিবা, পচি সড়ি যাইথিবা, হেটা আমকে কম দরথে মিলিযিবা, হেটাকে আমকে আনবাকে পড়বা। আর ইটাকে আমি কাঁ করমা ম্যাটথি পুতি দমা। কিছুদিন হিগলা বলে কাঁ হবা, হে ম্যাচ যেনটা আমি পুতি থিমা হেটা ম্যাটথি মিশি করি সড়ি যা। আর হে সড়া ম্যাটকে আমি কাঁ করি পারমা, আমার বগিচা হেলা নে হেলা ক্ষেত হেলা হেনে আমি এটাকে দি পারমা। যদি এটাকে আমি অধিক হিপাশে করমা বলে অধিক দি পারমা। নেই হেলে যদি আমি গমলাথি লগৌচু বলে ঘরে যেন মাছ ব্যবহার করসু, তার ছালি ছুলা অটি পুতা ইটা মানকে নি করি হে গমলাথি গুটে রখি করি ম্যাটকে ঢাপি দমা। আর কিছুদিন হি গলা বলে

জাতীয় সেবা যোজনা আনুকূল্যে স্বচ্ছ ভারত ও সচেতনতা কার্যক্রম হয়ে যাই। লাঞ্জিগড় ব্লক মুখ্যালয় বিশ্বনাথপুরঠে ভীমভোই ভিন্নক্ষম সামর্থ্য শিবির হয়ে যাই। খড়িয়াল স্বয়ংশাসিত মহাবিদ্যালয় শক্তিশ্রী বিভাগ পক্ষ আত্মরক্ষা তালিম কার্যক্রম হয়ে যাই। অধ্যক্ষ প্রশান্ত পণ্ডা অধ্যক্ষতার অনুষ্ঠিত কার্যক্রমের দুইটি পর্যায়ে হয়ে কুশলী তালিমদাত্রী নীলিমা বারিক শতাধিক ছাত্রী তালিম প্রদান করে। নুয়াপড়া জেলা লোয়ার ইন্দ্র জলসেচন প্রকল্পর এক ক্ষতিগ্রস্ত সমস্যা সরুনি এনে রাজ্য সরকারের রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী নির্দেশক বিভাগীয় অধিকারী বেখাতির করুক অভিযোগ হয়েছে।

ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା, ସମୟ ବର୍ତ୍ତମାନ ଦିନ 12:00। ଆପଣମାନଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର ଦ୍ୱିତୀୟ ଅଧିବେଶନ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି ମିଡିୟମ୍ ୱେଭ୍‌ରେ 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে, এফএম্রে 100.3 মেগাহর্টজরে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে। অধিবেশনের আরম্ভে প্রচার করুছু হিন্দি কথাচিত্রর গীত। কার্যক্রমে প্রথমে নেছু কথাচিত্র বজরঙ্গী ভাইজান, গাইছন্তি জুবিন নোটিয়াল, গীতরচনা নীলেশ মিশ্রা, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

শ্রোতা বন্ধু, আম দেশর উন্নতি পাই বর্তমান সময়ে ভারত সরকার ওড়িশা সহিত সমগ্র দেশরে অনেক সামাজিক ও আর্থিক যোজনা মান করুছন্তি। আও এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য রয়েছে গ্রাম ও গরিব লোকমানকর উন্নতি, বিশেষ করে নারীমানকর স্বাস্থ্য, শিক্ষা, স্বাবলম্বন ও সম্মান পাই সহযোগ করিবা। এইভাবে বিভিন্ন যোজনা মান মধ্যরু সুভদ্রা যোজনাটি হেউছি অন্যতম। এই সুভদ্রা যোজনা হেউছি ওড়িশা সরকারঙ্ক দ্বারা প্রস্তাবিত এক গুরুত্বপূর্ণ যোজনা, যাহার লক্ষ্য মহিলামানঙ্কু আর্থিকভাবে সশক্ত করিবা, ওড়িশার প্রত্যেক মা ভৌণীমানঙ্কু প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেবা, ঘরে ঘরে মহিলামানঙ্কু স্বাধীন ও সশক্ত করিবা, গরিব এবং আর্থিক অভাবরে থিবা পরিবারর অর্থনীতি স্থিতিকু উন্নত করিবা। তেবে আসন্তু এই সুভদ্রা যোজনা বিষয়ে আহুরি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজির আমার অতিথিঙ্কঠারু।

আকাশবাণী ভবানী পাটনা প্রচার করছু সমবেত কণ্ঠরে কিদুরি দেশবন্ধনা আরম্ভে আসন্ত শুনিবা স্নেহলতা মহান্তিঙ্ক রচনা।

ধান নোয়া ধান চূড়া ভাছো নোয়া হাঁড়ি ঠান পারুন মুড়া গর্জি উঠছে খুচরি উঠছি খুঁটে কুরেই পতর পূজার বতর কমতি যাইছি ধরনি পতর কুরেই পতর

সব উঠানো নোয়া খাই পরেও লাগছি সুন্দর আমর হিন্দু সমাজর অটে সোনার বন্ধ যাতরা কে দিন ধরি মহাছত উড়ে।

শাস্ত্রীয় সঙ্গীতক্রমে প্রচার করছো সুরবাহার বাদন। শিল্পী হলে উস্তাদ ইমরাত খান। শিল্পী পরিবেশন করছেন রাগ মালকোন্স।